0: নাগরিক সাহিত্য কক্ষে সঞ্চালন হয়েছে বিশ্ব সময় অদলিত গ্রহী মহানুভাবর যাতায়াত ব্যবস্থা কারণী বা প্রবাহী সেবা প্রাপ্তি সহজীকরণ লাগে নাগরিক সাহিত্য কক্ষ সঞ্চালন উক্ত কক্ষ বা নিশুল্ক সেবা প্রাপ্ত করা সক্রিয় সেবা প্রাপ্তি লাগে নাগরিক সাহিত্য কক্ষ বা সম্পর্ক রাখ অনুরোধ করি সেবা প্রাপ্তি কষি প্রলোভন নগরি আসো সেবা লি হার্দিক অপিল করদ সেবা প্রাপ্তি কোনো গ্রাহ আইন রাষ্ট্রসুনি অধিকার কারিগী প্রমুখ সঙ্গে সম্পর্ক রাখা সক্রিয়
1: কষি প্রদেশ সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয়

0: ধরাপ্রায় গাদা ডিঙ্গিউ সড়ক সীমা অতিক্রমণ না করো, সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সমালোচনা নির্মাণ না করো, সড়ক নালী ঠল তথা পানি নিকাশ বন্ধ হন মধ্য, সবারি চলাওদা লেন অনুসার পালনা করো র গড়াও, সবারি চলাওদা ট্রাফিক নিয়ম কু পালনা করো, সবারি সাধুমা ঝুঁকি রসমা বসি রাত্রা না করো, সড়ক সীমতা ভন্ডা বড়ি ঘাট প্রয়োগ না করো, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনি করো, সড়ক তৎকাল মর্ধকুমার গড়ে করো, যাত্রা ক্রমা কুড়ি সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করো।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ। মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত করো, সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করো, মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা লিনি রিনে করো, মৌসুম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা লিনে করো, প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত বনাও, জলবায়ু পরিবর্তন অসর ঘটাও সামূহিক প্রয়াস করো, বন সংরক্ষণ বৃক্ষা রোপণ সক্রিয় সহভাগিতা জনাও, ঊর্জা বসত সূক্ষ্ম ঊর্জা প্রয়োগ বড়াও, বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও, বাতরণ সংরক্ষণ করো, জীবন রক্ষা করো। আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয়ে কুস্তি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেহ।
2: হ্যালো
3: হ্যালো বৈনি, সঞ্চয় ছ?
2: হাজুর সঞ্চয় ছু। হাজুরলাই কষ্ট ছ?
3: একদম ঠিক ছ বৈনি। তিম্রো লাগি র ভাঞ্জিকো লাগি কেই সামান পঠাইকো ছু, হুলাকমা লিন যাও হই, ট্র্যাকিং নম্বর ম মেসেজ গর্ছু।
2: আহা আস আস, অনি হুলাকমা তো জানো?
3: ও নি হুলাকমা যাও না,
2: হুলাকমা তো চিঠি পত্র মাত্র আউছ হইন র?
3: হ্যাঁ তিমি পনি কুন জমানাকো কুরা গরিরাছৌ, দেশমা বসের আফনো দেশকো হুলাকো সেবা সুবিধা কে কে ছন থানা পাকো?
2: লৌ না তো বিদেশ বাটে ভয় পানি থা পাও হুলাকো কে কে রয়েছেন সুবিধাহরু।
3: লসুন বিদেশ বাট নেপালমা র নেপাল বাট বিদেশমা উপহারহরু চিঠি পত্রহরু পঠাউনু পরে ভনে নেপালকো হুলাক সেবা জস্তো বিশ্বাসিলো ভরপর্দো র সস্তো অরু কুনৈ পানি ছৈন, কুরা বুঝাউ?
2: এ শহরমা মাত্র হোলা নি?
3: কাহ হুনু, অইলে তো নেপালকা সবাই জিল্লা অনি 753 ওতেই স্থানীয় তহরুমা হুলাক কার্যালয় বাট সেবা চলেকো ছ নি।
2: থ্যাংক ইউ মেরো দাই, আজ রাম্রো কুরা থাহা ভয়।
4: নেপাল সরকার।